0: খাবারান লুলা নিউকে বাতানজে খংজে কেওয়া খনার মেতাওয়ারা চিংজোকি খংজে লে নুইসে থুইবি মাওয়ে নুইসো জুমা ইমবে নিয়াগা ছাবজিন ইয়োবাতান নিনে থুনজে গোমে ছিতুম পিউগা থাকবাতা পরিগি সেওয়া থুনজে কি সোজে পিউতাকো সোজি কেজু ইয়োবাতা জুমানি তেলে বেদিকাগা ইমবারি সুমনে ছংদা থাকজে মাংবুশিকি জুংগো আংদা কোদুনচিকি ইয়োবে চিংজো চাওয়াতান চিংজোকি জিতি গিউতি রাটুই ছাগুবাই সিনে লুকদু থুনজে জুমেরি কি জানদান সেবো মেবাতা লসানা ছাবুচা দেওয়া সোজি গুনদে মিমবে সেনজা কাশি ইয়োবে কেদি লুই মিকে ওয়ে থুনজে লাদু থিমনা চেদু পেচু দংজাম জোগুবা জেকি থেনগুনাচা
1: সিংলে নুগাং পেনজং ইয়েলা নুগাং কি নুবিউ লাজা গোর থুংজুর নিয়ে দংলে দিয়ে পেনজং দা নিয়ামতো পুজে থোবে পেজে জে লপুরকে জংগু সিংলে নুগাং পেনজং ইয়েলা নুগাং
2: সিংলেনকে ছামদি লিপদু থিংদি পেনজং লংছেন ইনছেন লেখং পুগে লংছেন কি সংগুর গন্দে গুনচং সিবে লেজেনা লা ঠিজি সিবে নাং থেন ছাজা নিয়েন ইউটিউব সো থিংদি লেজেন কি জুমজি গেন গুনা কি নিমা ছিরিন লা থা সিবসি ছিং গুনা কি নিমা ছিরিন লা থা বুসা জমদুলা নিজি শিয়া